105.4 মেগাহার্জ আনছে তুমি টিউন কেলা এফ এম রেইনবো 12:31 40 সেকেন্ড অর্থাৎ ও প্রোগ্রাম ফিল্মি গীতান চিত্র রঞ্জন আজ তুমি ঐকতাত 1990 দশকাতলি কাই হিট গীতা হিটস মানেন্ত নারাজ ফিল্মা খাতির কুমার সানু হাঁচো আওয়াজ সঙ্গীতকার অনু মালিক গীতকার কাতিল শিফাই